রাজ্যাভিষেকের ঠিক আগের মুহূর্তেই নিয়তির লীলায় রামকে বনবাসী হতে হয়েছিল। সঙ্গী তখন ছিল তার প্রাণপ্রিয় সহোদর ও ভার্যা লক্ষ্মণ আর সীতা। কৌশলে রাবণ সীতা হরণ করলেন পঞ্চবটি থেকে, রাবণকে ধ্বংস করে সীতা উদ্ধারও করলেন রাম। তারপর 14 বছরের বনবাস পর্ব শেষ করে ফিরে এলেন অযোধ্যায়। ফিরে এলেন, রাজা হলেন, কাহিনীও মিলনান্তক রূপ নিয়ে সমাপ্ত হলো, গল্পের নোটে গাছটিও মুড়ালো। কিন্তু সত্যিই কি শেষ হয়েছিল সেই রাম কাহিনী? সব গল্পের শেষেই তো থেকে যায় আরও কিছু কথা, একটা উপসংহার। শ্রীরামের বহির্জীবনের যুদ্ধ শেষ হলেও থেকে যাবে তার অন্তর্জীবনের ঘনঘোর সংগ্রাম, যেন মৃত রাবণের অশরীরী প্রেতচ্ছায়ার সঙ্গে এবার চলবে তার নিরন্তর লড়াই। রাবণের লঙ্কা তিনি ধ্বংস করেছেন বটে, কিন্তু এবার কি রক্ষা করতে

পারবেন তার নিজের জীবনের সুখ আর শান্তির আকাঙ্ক্ষিত দুর্গটিকে? আসলে রামের জীবনের অয়ন সম্পূর্ণ না হলে কেমন

0: বৈদেহি, তোমার সর্বাঙ্গে অপত্য লাভের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। আমি তৃপ্ত, প্রসন্ন। এখন তোমার চিত্ত বিনোদনের জন্য তোমার মনোবাসনা পূর্ণ করতে চাই, বলো কি চাও?
1: আর্যপুত্র, আমার বড় বাসনা আমি ঋষিদের পূর্ণ তপবনগুলি আর একবার দর্শন করি, গঙ্গা তীরবর্তী ঋষিগণের আশ্রমে তাদের সাহচর্যে একটি রাত্রি অতিবাহিত করি, ঋষিপত্নী ও আশ্রমবালাদের কিছু দান করি।
0: তোমার মতো পুণ্যবতীর এমন আকাঙ্ক্ষা যথার্থ। আগামীকালই যাতে তোমার ইচ্ছা পূর্ণ হয় আমি নিশ্চয়ই সে ব্যবস্থা করব।
2: এমন সময় রামচন্দ্র গুপ্তচর সূত্রে কিছু দুঃসংবাদ পেয়ে অস্থির হয়ে উঠলেন। সংবাদের গুরুত্ব বুঝে বিব্রত বিপর্যস্ত বিষণ্ন হলেন। প্রজানুরঞ্জন রাম, তার কাছে প্রজাদের মত ও মন্তব্যের মূল্য অসীম। নিষাদের অলক্ষ্য তীরে বিদ্ধ হয়ে আবার যেন ছটফট করতে লাগলেন তিনি। ওদিকে ভরত, লক্ষ্মণ আর শত্রুঘ্ন তখন রাজসভায় বসে যৌথভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। এমন সময় প্রতিহারী জরুরি বার্তা নিয়ে উপস্থিত হল।
3: কি সংবাদ প্রতিহারী?
4: মহারাজ আপনাদের স্মরণ করেছেন।
5: আমাদের তিনজনকেই?
4: আগে হ্যাঁ।
5: এখন কোথায় আছেন তিনি?
4: নিজের প্রাসাদের মন্ত্রণা কক্ষেই আপনাদের জন্য অপেক্ষা করছেন।
2: সভার কাজ স্থগিত রেখেই তিনজনেই সত্বর ছুটে গেলেন সেখানে। দেখলেন একাকী বিষণ্ন মলিন মুখে বসে রয়েছেন রাম, যেন রাহুগ্রস্ত চন্দ্র, যেন নিষ্প্রভ অস্তগামী সূর্য। তার পদ্মপলাশ লোচনে অশ্রুর ধারাপাত। সকলেই স্তম্ভিত, কি এমন অঘটন ঘটল যাতে রাঘবের চোখ অশ্রুসিক্ত? চোখ তুললেন রাম, নীরবে বসতে বললেন সকলকে। কিছুক্ষণ পরে নিজেকে সংযত করে বললেন,
0: কিছু জরুরি কথা বলবার জন্য তোমাদের ডেকেছি। ভ্রাতৃগণ, তোমরা আমার জীবন, আমার সর্বস্ব। এ রাজ্য তোমাদের, আমি পালন করি মাত্র। তোমরা শাস্ত্রজ্ঞ ধীমান, তাই আমি এখন যা বলবো তা মন দিয়ে তোমরা শোনো। তোমরা হয়তো জানো না, গুপ্তচর সূত্রে জানতে পেরেছি সীতাকে নিয়ে এখন প্রজাদের মধ্যে বিপুল নিন্দা ও অপবাদ রটেছে। হ্যাঁ, প্রজারা আমাকেও ঘৃণা করতে আরম্ভ করেছেন। তাদের সেই নিন্দার ঘৃণায় আমার হৃদয় বিদীর্ণ। মহান ইক্ষ্বাকু বংশে আমার জন্ম।

0: আর সীতা জন্মেছেন রাজর্ষি জনকের পবিত্র কুলে। আমার অন্তরাত্মা জানে জানকী শুদ্ধ চরিত্রা অপাপ বিদ্যা, তবু লোকাপবাদের কথা মনে রেখেই লঙ্কায় তার অগ্নি পরীক্ষা করা হয়েছিল। বৈশ্বানর ঋষি ও দেবতাগণ সকলেই তাকে তখন কলঙ্কহীনা ঘোষণা করায় আমি নিশ্চিন্ত চিত্তে সীতাকে অযোধ্যায় এনেছি। কিন্তু এখন প্রজাদের মধ্যে বৈদেহীকে নিয়ে এই যে ঘোর অপবাদ উঠেছে তাতে মর্মাহত। মানুষের জীবনে অখ্যাতি আর অপযশ নরক বাসেরই নামান্তর। আজ আমি সেই নরকে নিমজ্জিত। এর চেয়ে গভীর অসুখ আমার জীবনে আর হয়নি। প্রাণের ভাইয়েরা আমার, যদি তোমরা আমার সম্মান রাখতে চাও, যদি আমার প্রতি তোমাদের আনুগত্য থাকে, তাহলে আমি যা আদেশ করব তা নীরবে পালন করবে। কোনো প্রতিবাদ নয়, না কোনো তর্ক বিচার নয়, আমার প্রাণের দিব্য দিয়ে বলছি, আমাকে নিবৃত্ত করার জন্য যদি কোনো অনুনয় করো কিংবা আমার কথায় বাধা দাও, তাহলে তাতে আমি যে শুধু কষ্ট পাবো তাই নয়, আমি শপথ করে বলছি তোমাদের সেই আচরণকে শত্রুতা মনে করব আমি। হ্যাঁ সৌমিত্র, তুমি কাল প্রভাতে সুমন্ত্রর সঙ্গে রথে করে সীতাকে নিয়ে যাবে। গঙ্গার পরপারে তমসা নদীর তীরে ঋষি বাল্মীকির যে পবিত্র আশ্রম আছে, সেখানে কোনো নির্জন স্থানে সীতাকে ত্যাগ করে আসবে।
1: রৌদ্রদগ্ধ শূন্য প্রান্তর পেরিয়ে সুমন্ত্রর রথ চলেছে। চারিদিকে খাঁ খাঁ শূন্যতা, দূরের আকাশে দু একটা নিঃসঙ্গ চিল উঠছে, স্তব্ধতা, কেবল রথের চাকার শব্দ আর ধাবমান অশ্বক্ষুরধ্বনি। সীতা চলেছেন গঙ্গা তীরবর্তী মুনি মুনিপত্নী আর তাপসীদের দর্শন করতে। তাদের জন্য কিছু মূল্যবান উপহার নিয়েছেন সঙ্গে করে। দূর দিগন্তের দিকে বিষণ্ন বিধুর চোখে তাকিয়ে বসে আছেন কর্তব্যনিষ্ঠ লক্ষণ, যেন নির্বাক প্রস্তর মূর্তি।
2: ভাই লক্ষণ, আমার যে কত দিনের স্বাদ ছিল গঙ্গার তীরে ওই ঋষিদের তপবন দেখব, আজ সেই স্বাদ আমার পূর্ণ হতে চলেছে। ওই ওই তো অদূরে গঙ্গার স্রোতধারা দেখতে পাচ্ছি, নদী পার হয়েই চলে যাব আমরা সেই পূর্ণ আশ্রমে। তাদের পুজো দেব, অর্ঘ্য দেব, তারপর এক রাত্রি সেখানে বাস করে তারপর রাজপুরীতে ফিরে যাব।
1: রাজপুরীতে ফিরে যাব শুনে লক্ষণের হৃদয় বিচূর্ণ হলো। সেই প্রস্তর মূর্তির দু চোখ বেয়ে নববর্ষার মতো অশ্রুধারা নামল। তবু তিনি অচঞ্চল বসে রইলেন। সীতার দিকে পিছন ফিরে বসেছিলেন বলে তাঁর এই নীরব কান্না জানকীর দৃষ্টিগোচর হল না। অবশেষে গঙ্গার তীরে পৌঁছলেন তারা। নিষাদের নৌকোয় নদী পার হলেন। তীরে অবতরণ করে অশ্রুরুদ্ধ কণ্ঠে যুক্ত করে লক্ষণ বললেন,
3: দেবী, রাম পরম জ্ঞানী, কিন্তু তিনি আজ আমাকে এক ভীষণ লোকনিন্দিত নিষ্ঠুর কাজে নিয়োগ করেছেন। দুঃখে আমার বুক ভেঙে যাচ্ছে, এর চেয়ে আজ আমার মৃত্যু হলে ভালো ছিল। দেবী, আমার অপরাধ নেবেন না।
2: কি হয়েছে লক্ষণ, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে স্পষ্ট করে বলো।
3: দেবী, আপনার সম্পর্কে প্রজাদের মধ্যে অপবাদ রটেছে, তারা যা বলছেন তা আমি উচ্চারণ করতে পারব না। মহারাজ নিজে বলেছেন আপনি নির্দোষ, তবু কেবল প্রজাদের অপবাদের ভয়ে আপনাকে ত্যাগ করেছেন। আমি আপনাকে মহর্ষি বাল্মীকির আশ্রমের প্রান্ত দেশে রেখে যাব। সর্বজ্ঞ বাল্মীকি আমাদের পিতা দশরথের বন্ধু, আপনি সেই আপনি সেই মহাত্মার চরণাশ্রয় বাস করুন। পাতিব্রত অবলম্বন করে ধ্যানে পুণ্যে আপনার এই আশ্রম বাস পরম কল্যাণকর হবে।
1: চরাচর যেন স্তব্ধ হয়ে গেছে, সূর্য যেন নিভে গেছে, এত অন্ধকার, বাতাস যেন বইছে না, শ্বাস যেন রুদ্ধ হয়ে আসছে। সীতা সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ল। ক্ষণকাল পরে তাঁর জ্ঞান ফিরল। মুহূর্তকাল বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর নিষ্কম্প দীপশিখার মতো ধীর অকম্পিত কণ্ঠে বললেন,
2: লক্ষণ, তুমি দুঃখ করো না। বিধাতা হয়তো আমাকে এই দুর্ভাগ্য দিয়েই সৃষ্টি করেছেন, তাই দুঃখ রাশি আমার জীবনে নানা মূর্তি নিয়ে আসে। জানি না পূর্ব জন্মে আমি কি পাপ করেছিলাম, এই জীবনে যার জন্য আমি সত্যি সত্যি সেই রাজাও শেষ পর্যন্ত আমাকে ত্যাগ করলেন। তিনি সঙ্গে ছিলেন বলে বনবাসের দুঃখ অক্লেশ সহ্য করেছি, কিন্তু এখন এই আশ্রমে কেমন করে থাকবো? লক্ষণ, আমার গর্ভে আজ রাজবংশের সন্তান রয়েছে, নইলে পবিত্র জাহ্নবীর জলেই আমি প্রাণ বিসর্জন দিতাম। তুমি রাজাজ্ঞা পালন করে ফিরে যাও, সকলকে আমার প্রণাম জানিও। ধর্মনিষ্ঠ প্রজানুরঞ্জক রাজাকে বলো তাঁর প্রতি আমি ভক্তিমতী, তাঁর প্রেমে আমি চিরকাল শুদ্ধ চরিত্রা। শুধুমাত্র যে লোক অপবাদের কারণে আমাকে ত্যাগ করলেন, ঈশ্বর যেন সেই অপবাদ থেকে তাকে মুক্তি দেন।
1: সীতার এই মর্মন্তুদ কথায় নির্জন আশ্রমের অরণ্য বাতাসে কেঁপে উঠল। আকাশে যেন সজল ছায়া ঘনিয়ে এলো। হু হু করে গঙ্গার শীতল হাওয়া বয়ে গেল দিক শূন্য হাহাকারের মতো। অসহায় লক্ষণ চোখের জলে ভাসতে ভাসতে সীতাকে প্রণাম করে গঙ্গা পার হলেন। নদী পেরিয়ে রথে আরোহণ করতে গিয়ে দেখলেন অন্যবারে ঋষি বাল্মীকি সীতাকে আশীর্বাদ করে তাকে তপবনে নিয়ে যাচ্ছেন।
3: সুমন্ত্র, ওই দেখো দেবী জানকী মহর্ষির অনুগমন করে আশ্রমে প্রবেশ করছেন। সীতাকে ত্যাগ করে রামের যে কি দুঃখ তা আমি কল্পনা করতে পারি না। কিন্তু সুমন্ত্র, আপনি কি বলতে পারেন যত সব অনর্থবাদী পৌরজনের কথা শুনে রাম যে এই যশনাশক অপৌরষেয় কর্ম করলেন, এতে কোন ধর্ম সাধিত হল?
4: লক্ষণ, অনেকদিন আগে ঋষি দুর্বাসা তোমার পিতার কাছে কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। এই গোপনীয় কথা মহারাজ তখন তোমাদের জানাতে নিষেধ করেছিলেন। ঋষি বলেছিলেন রাম কোনোদিন সুখী হবেন না, আজীবন তাঁকে কঠোর দুঃখ ভোগ করতে হবে। কালের অমোঘ বিধানে শুধু সীতাকে নয়, ভরত, শত্রুঘ্ন এবং তোমাকেও তিনি ত্যাগ করবেন। অনুচিত হলেও তোমার আগ্রহ দেখে একথা আজ বললাম। সীতার জন্য দুঃখ করো না, এই নির্বাসন তাঁর ভবিতব্য।

0: সীতার মনে যত দুঃখই থাক, মণিপত্নী এবং আশ্রম কন্যাদের সাহচর্যে তাঁর দিনগুলি সুরভিত হয়ে উঠল। তাঁদের সঙ্গে পুষ্পচয়ন, মাল্যগ্রন্থন, চন্দন ঘর্ষণে, ঋষি বাল্মীকির পূজোপকরণ আয়োজনে তাঁর প্রভাত বেলা কেটে যায় পরম স্নিগ্ধতায়। তারপর তাঁর আর আশ্রমওয়ালাদের আনন্দ অবসর।
1: এসো এসো এসো অদ্রিজা, বিশাখা, অরুন্ধতী, বাসবী, অপালা, এসো আমার সখীরা। আজ এত দেরি করলে কেন ভাই? সে কখন থেকে তোমাদের পথ চেয়ে বসে আছি, তোমরা না এলে আমার দিন যে কাটতেই চায় না।
2: কেমন করে আসবো সখী, আজ যে আমাদের আশ্রম মিগি দুটি বৎস প্রসব করেছে।
1: ও মা, তাই নাকি? এ তো ভারী সুখবর এনেছো।
3: তাকে ঘিরে তো সারা সকাল আজ যে আমাদের কি আনন্দে কেটেছে।
4: তার সেবা, যত্ন, পরিচর্যা, সে কি কম কাজ বলো? কতখানি ধকল গেছে বেচারির।
1: সে তো ঠিকই, তা এখন কেমন আছে সে মৃগমাতা আর তার শাবকেরা?
5: এখন পুরোপুরি সুস্থ। ছোট্ট শিশু দুটির গা চেটে চেটে এখন যেন তার সুখ আর মিটছে না।
1: তাই আচ্ছা, কেমন দেখতে হয়েছে গো সে মৃগ শিশু দুটি?
5: সে আর কি বলবো সখী, যেন দুটি পারিজাত ফুল পৃথিবীতে উড়ে এসেছে।
4: হরিণীটি শুয়ে আছে আর শিশু দুটি পরমানন্দে তার দুগ্ধ পান করছে। সে যে কি সুখদৃশ্য, কি মনোরম, চোখ ফেরানো যায় না।
2: আর সবচেয়ে মজার কি জানো সখী, আশ্রম শিখিরাও যেন তাই দেখে আনন্দে পেখম মেলে নাচতে লেগেছে।
1: তাই নাকি? এমন স্বর্গীয় দৃশ্য তোমরা আমাকে দেখাবে না?
5: নিশ্চয়ই, তাই তো তোমাকে ডাকতে এসেছি আমরা।
4: আমরা কিন্তু তোমার জন্য আরো একটা কারণে অপেক্ষা করে আছি সখী।
1: আমার জন্য কি কারণ গো?
4: ওই হরিণী মাতার মতো তুমিও একদিন আমাদের এমনি সুন্দর উপহার দেবে বলে গুরুমাতা বলেছেন, তার নাকি আর তেমন বিলম্ব নেই।
3: হ্যাঁ, সেই কথা ভেবেই তো আজ আমরা একটা উৎসব করব ভেবেছি।
1: উৎসব?
2: তার নাম দিয়েছি নব প্রাণ উৎসব।
1: বাহ, ভারী সুন্দর নাম তো।
5: হ্যাঁ, যে প্রাণ আগত আর যে অনাগত তাদের দুজনেরই বরণ আর আবাহনের জন্য আমাদের এই নবপ্রাণ উৎসব।
6: ওই দেখো সখী, সহকার শাখায় আজ নতুন ফুলের বেণি জড়ানোর ঝুলন বানিয়েছি, ওখানে তোমাকে আমরা বসাবো।
4: তারপর ওই মৃগ মাতা আর তার নবজাতক দুটিকেও নিয়ে আসবো সেখানে।
2: তোমাকে আমরা সবাই মিলে দোলনায় দোলাবো।
4: তোমাকে আর ওই নবাগত হরিণ শিশুদের ঘিরে ঘিরে নাচবো, গাইবো, আনন্দ করবো।
6: সখী দম্পতিরা আমাদের তালে তাল দিয়ে নাচবে।
5: সব মিলিয়ে কেমন উদ্বেল হয়ে উঠবে আমাদের নবপ্রাণ উৎসব বলো।
1: দেখো প্রিয় সখীরা, আমি জনম দুঃখিনী সীতা, কিন্তু তোমরা আমার সব দুঃখ ভুলিয়ে দিয়েছো। আমি কত ভাগ্যবতী, তোমরা আমার দুঃখের সাথী, তোমরা আমার আনন্দের সহচরী। তোমাদের সাহচর্য আমার নির্বাসিত জীবনে নন্দন কাননের সুখ বয়ে এনেছে।